এবং সুহেলে সব সুখা মেয়ে তুজতে পায়ে মেরে ঠাকুর আগে অতোলে বরণ না সাকো তুমরে রঙ্গা গুণ নিধান সুখ দাতে আগম অগোচর প্রভ অবনাশী পুরে গুরতে যাতে প্রম্পো কাট কিয়ে নে কেবল জব কে হো মে মারি জন মরণ কো চু।